আট দাম কছি পর হয় লাখি না ভুলনা কন্না ত্যাগ কে প্রীত চরণ কো বীরা নীচ।